धूम मचा ले, धूम मचा ले, धूम। सुनिधि चौहान जी की आवाज में भरोसा एक रिश्ते की सबसे बड़ी शर्त है। भरोसा एक रिश्ते की सबसे बड़ी शर्त है। कोई आप पर भरोसा कर ले तो आपका भी कर्तव्य है कि आप उस भरोसे का टूटने ना देना। خاينت فرديدخن فور ذا مانير واروب يليف خاينت فرديدخن فور ذا مانير واروب يليف وار فان يو هاوت اوف وار يو فور ستات يي هابت خين توستيمينغ نودغ فان اندر اوم تا موغن سين وي يي بنت. Als je de ernstig stormen in je leven weet te trotseren, pas dan heb je intens van het leven kunnen leren. Want in een zware storm leer je pas echt op je eigen kracht en doorzettingsvermogen vertrouwen en komt een besef dat je vaak alleen op jezelf en op een paar dierbaren kunt vertrouwen. यहाँ से आपको सुनाएंगे कुछ शब्द माँ के बारे में। Het mooiste sieraad dat een moeder kan dragen rond haar nek zijn geen kettingen van zilver of goud, maar de armen van haar kind.

नहीं तो प्यार हो जाएगा. Don't look me like that more, वरना प्यार हो जाएगा. सुनिए दी चौहान जी की आवाज में. Blijf in jezelf geloven. Blijf in jezelf geloven. Laat jezelf nooit in de steek. Anders kom je er zelf niet meer uit. Er is maar één jij. En daar moet je trots op zijn.

सुन रहे सुनने वालों, फाउन हिंदुस्तानी रेडियो जो आपके लिए यहाँ से नशर किया जाता है। Denk nooit dat je boven of onder iemand staat. Denk nooit dat je boven of onder iemand staat. Iedereen is hetzelfde en gelijke en verdient hetzelfde respect.

roept een interessante vraag op. Was zijn performance tussen 20 en 20 onvoldoende? Of waren er andere factoren die deze uitslag hebben beïnvloed? Dus te willen aprejogieke etra kamti stemmille la 10 jaar zoveel zotra sakabaila. हमली कुछ तुरप के हम बताने फेहापी के अंदर के बांध भी बताना तो चाहिए हमारे यारों जानो फेस के आप लोग जानो तो फेस बोले ही कल्ट विल ग्रोइट कमिसिस एन uitblijven landbouwbeleid के बारे में instelling van steeds meer presidentiële commissies. Jab dekho to khali presidentiële commissies aai ke baithe hain. Santokhi ke tait pe bhi aai ke baithe hain. Ekar bare mein fes bolega hekal kare hai. Platform and other workforms start volgens de redactie van fes in zich. Haaks op de aanvankelijke belofte van Jennifer Simon presidentke om af te stappen van dergelijke commissies. In het nawoord van de juli editie van de Economische Blad, Economistenblad, wordt een herinnerd dat Simon tijdens haar eerste persmoment, Soratari Julike, aangaf presidentiële commissie niet thuis horen op het kabinet van president. Overleggen het kabinet is geen uitvoerend orgaan, terwijl minister die rol wel hebben. Minister Loke toch een rol wat ik er waren met VES. LVV volgens de VES redactie nog niet over een beleidsnota. Daarvoor weten belanghebbende en samenleving niet in welke richting ministerie bij de agrarische ontwikkeling wil sturen mensen te ibaat he. Fes ke baare mein jo hekal karega voor de wilgroei commissies en uitblijven van landbouw beleid ke baare mein hamari janta. अब देखो भैया हम चलते हैं स्टार न्यूज की ओर. भैया ब्रोको पोंदो के बातचीत है. ब्रोको पोंदो में भैया स्किट इंसिडेंट दगवल भइल है. अब बोले है फोरफॉल वेट अनफंकलक गमेल्ड के को ब्रूफिंग भइल है. स्कोटू गइल है. ब्लैक दैट इट ओम अ स्किट इंसिडेंट खान बोले फरलोपक इंफॉर्मेशन बोलेगा कि फरमुडलक ब्राजील के आदमी है और बंदूक से याखवेर से दुई को दागी सेगा इन द रिक्टिंग फॉर द स्लाक्टऑफर्स बोले द्वेदित बेदे पर्सोनन के दोनों के लगल है और सबके पेट में लगल भैया अंदर आर्म एंड है सिर फ्लक चुत्तर में भी लगल है है द्वे साफल रातन गवन ऑन द रेक्टर स्कोड और बोले है गबर को फंदो के सिकन है इस पे सब गाइल है तो ये बात है भाई दगवल के बारे में है हमारे यारो हमारे दोस्तों. हमारी जनता हम चलते भैया बैतलांद के बारे में हम जाएला ओन हुतुस के बारे में. भैया चलो हुतुस जेके का बोले ईरान एगो रिबेल ग्रुप है हुतुस के वहेगा येमन में एगो येमन से आइसलैंड एन आइलैंड हैगा येमन में तो इस हुतुस जो हैगा भाई इस सब के का बोले है एगो ग्रुप हैगा और एक ईरान ऑन द स्टेन करे भैया की वोट और जितना रहा वहां पे तुलोन काप कर तुलोन जानो है तो और लखवा ढेर हुए हैगा येमन के अपन मिलिटेर से और हुआ के रिबेलन खुद हुतु से. अब एगो जगह के हुआ नाम बा ऐलान पेरिम इन द सी स्ट्रान बाप अल मंदे ओके येमन में है ओके सबन यानी कि हुतुस ओवर ले ली से यहां पे बहुत बलंगरेक बोट यहां से हुआ जा है और उस जगह या ले ली से हुतुस जीत ले सेगा येमन के सुट जाती से और बोले ईरान स्टेन करे हुतुस के बोले दाखस नल अपखरो इन सैदन फन येमन. अब ये है का तन कोस्टा एंड इंटरनेशनल एरकेंडर रखेरिंग फन येमन के. अब वो भैया एरकेंड है का येमन के सुरजाती के और हार गए हैं एंकल स्टेनर वर्दन इन खुनुम सोल मौका एंड
दू बात हुआ के सुरजात्री इतरा स्वाक के भैया के री बैला खरूप ले ले से बकी री बैला के जो न बा ई री बैला के ईरान अंदर स्टेन करे भैया और बोले हैगा बाप आलमान दे जो हैगा इसे क्रुशियल फॉर स्केप फार्स इन मिडलैंड से एंड द अरबी से बोले सेस और लोग जो ईरान में हुए हैं एंड ब्लॉकेड फॉर द स्ट्रैंड हॉर्मुज के बारे में तो हरदम बोली लहम तो सब कोई जान से स्ट्रैंड येमन एंड जिबौती में बहुत बलंगरेकर geworden फॉर द एक्सपोर्ट फ्रॉम सऊदी से तेल हुआ से पास होतरा अप हो के हुतु ले लीजिएगा द हुतु से हैव टेजेस द गासा और लो फील फौदक स्केपन ऑफ द रोड से onder vuur genomen die banden hadden met Israël. Obole de Verenigde Staten of hun bondgenoten de afgelopen maanden zijn meerdere Saudische schepen aangevallen mensen. Daarom wordt gevreesd voor een verdere verstoring van de scheepvaart. Al Hutus bole controle kregen op zeestraat Kebab al-Mandeke. Samundarwa, de Jemische beweging heeft vrijdag verklaard dat er geen reden voor internationale zorgen bestaat. De vrijheid van scheepvaarten en de internationale handel op de Rode Zee, Arabische Kabe, op de Rode Zee en Bab al-Mandeb zijn veilig, zei een lid van de Hutus tegen de Arabische krant vanuit Jemen. Dreig geen gevaar, bole tulke botje no tino is niet jij. Abbe bole bhaiya, ma tu jane internationale gevaar he. Boot ote na jij pijt de babaal he. En nu moet internationaal moet ingrijpen of niet mensen. Dat is nog de vraag hoe we dit nog verder gaan doen mensen. A prinsjes dag honen wala he, tulun jano he. Prinsjes dag honen wala he. Aur hier bataye gaye he. Bole he toria की हुई ये प्रिंसेस डाक में जो प्लान बल इस वेर खलेक्ट में से वे भिनो लक हुई ये अबे हम लोग के राजा ना बताई से प्रिंसेस डाक के कुंच कुंच हुई दे स्वाम अच्छी जुआ लक हुई ये है और लक में बोले हैगा एगो पैकेट है 1.5 मिलियार्ड यूरो के फॉर कोप क्रैश रिपारेशन हैवन हाउसहोल्डर्स फॉलोइंग ईयर इज मिंदर द बस्टीडन बेफेस्टिगन इनगेवेन फ्राइडे ना बरे गेवन फ्रॉम टेलीग्राफ में. En ja, wat houden prinsesdagstukken lekker mensen. Gebruikelijk 24 uur moeizaam onderhandeld doen bij de D66 zijn. VVD, CDA zijn. Bolle stukken zijn in de handen gekomen. Traditie getrouw lekt een aantal dagen voor Prinsjesdag nog meer plannen uit. We nemen je punt geweest mee. Ja, wat houden we. Abdulonjano Prinsesdag. Keer Raja, wat houden we. Kuntje, kuntje. Maar het is wel lekker hoe je het aan haar kan bieden. Je loopt kebatawe ke, kietje jua kunje lek bij de prijs aan de pomp is toren hoog. We hebben janila, auto ketel bahut mahanga he, maar was zonder korting die er jaren is nog hoger geweest. Coalitie had al afgesproken, die korten benzine zou blijven, maar aan de korting op diesel zou volgende jaar eigenlijk een eind komen. Ik herbole het kabinet wil deze korting toch verlengen. Ook gaat de vliegbelastingen op langere afstand iets omhoog. De belasting oud hoe ik kijk, de homelijke vliegtuigje uiteraard heer. Bijza, hamlo bharbe karela bhaiya. Sarnaam je yo hajaar se upper hoi ge he. Abbe isa mange he, jeta langre reise, jon chota chota, jese hiya se bagle waal je yo karna, ma je langre reise banai, India manai, Suriname manai, u sab ke belasting je hoog jai, ta hamlo ke ticket bhi hoog jai. Aur bole he, jo koopkracht hai ga, bole 1,5 miljard euro is uitgekomen. Bole dit is gelijk aan het bedrag dat het kabinet van plan was burgers op te halen voor het betalen van defensieuitgaven. Je zou dus kunnen concluderen dat deze vrijheidsuitdrage volgend jaar niet doorgaat. Toen jij een defensie kan pijzakken te behaar te mangen hega, hem lukken lage ze verwaarwe. Bolle koopkracht van Nederlands te laten stijgen. Van de meeste mensen staat er een min van 0,1% in te boeken. De gepensioneerden zullen er wel een beetje op vooruit gaan. Op het AOW sociale zekerheid zorg ke baare mein bole jo nadmi ke AOW plan hai definitief ook een nietje ze hebben een streep dharisega. Kabinet wilde de uitkeringsgerechtigde leeftijd sneller verhogen bhaiya haap dekho jo hum log ke 67 hoi ga mange hai ga streepi dharis ke AOW plan wa bole upar jayega maar kreeg een stop
storm van kritiek voortduren. Ook wordt het maximum dagloon, het bedrag dat mensen met een uitkering kunnen krijgen, toch niet verlaagd. De vakbonden hebben die op de afgelopen tijd omgedoopt tot de bevalboete. John Hamloke, Bolle Hega, een uitkeringsniveau. Oké, maar dat is een verlaagd kreeg. Maar Bolle Ikerbani met vakbonden, Bolle omgedoopt, bevalboete paise. Of Bolle Hega, Ikerbani mee. Or AOV ya mange seven upper kare ekar bare mein bahut cheez bhai lega ab jai ki na jayega ook the fuck bond in the links opposities nog verder tegemoet te komen wil het kabinet de bezuiniging op de WW met een jaar uitstellen want WW met wie ze van mange bezuinig kare ook ze van ek bericht uitstel kariga ook krijgen mensen die arbeid ongeschikt zijn in september volgende jaar alsnog een tegemoetkoming dit zou worden afgeschaft want de goedmoed ze van mange hega doen en mee afkeuren hoe kan mange niet kare maar wil het toch verlengd wil het tot volgende jaar in september ook er baat met je afkeuren hoe je bejaalt en dan je tegemoet moet komen tegemoet komen en ja wat daar weer de plan de verhoging van eigen risico jongen, €60 wordt ook een jaar uitgesteld dus ze bemangen het jaar weer €60 om lukken eigen bijdrage op uitstel wij leggen ik bedisken dus ik bedis baan mogelijk is van €60 jaar de tweede kamer was hier over geen draagvlaag het eigen risico wordt in 27 wel geïndecteerd met zo'n €15 zo in zo bolle 27 met €15 wat tot Chahaiga. Dan bolle investeren in fondsen gebaren mee, infrastructuur en wonen gebaren mee, €1,5 miljoen hè naar wegen, blokkie bani, spoorweg bani ga. Bolle i paisa bolle nodig hè ga. Bolle bahut kamtie hè is een druppel op de gloeiende plaat. Rijkswaterschap kan met groot achterstallige blokkie onthoud kerke. Kabinet bolle hè €4 miljard jonne investeren kerke fondsen mee. O bolle het moet met name investeren klimaat verbeteren en meer economische groei aanwakkeren. O bolle woning coöperatie toen jane ghar ke baare mee hoeven min minder belastingen te betalen. Het kabinet wil ze uitzonderen van de EU-regeling. De bedoeld is om belastingontwikkeling tegen te gaan. De staatskaart loopt hierdoor de komende jaar tot 150 tot 150 miljoen euro mis. De willen belastingwoningcoöperaties willen verhogen. De direct betaling van staatskaartcontract komt die pijs hoi. Asielzoeker kabaren boli ze ontwikkeling samenwerking ke. Kabinet trekt 3 jaar op ongeveer 10 maar is met 1,1 miljard euro asielzoeker ke paisa nikari se bhaiya oké diga uit voor ontwikkeling samenwerken een flink bedrag mensen maar dat herstel nog niet het volledige gaat dat de komende jaren door de kabinet schoof in de begroting is geslagen box 3 ke baare mein hai batayega ye dosto ha over box 3 over de toekomst in box 3 is geen besluit genomen het kabinet wil het wetvoorstel dat nog in de eerste kamer ligt parkeren en in het voorjaar met een nieuw plan komen. Een kern van het probleem is hoe vermogens belast gaan worden. Moeten zij straks ook belasting betalen over de waardestijging van hun vermogen of pas bij de verkoop? Deze discussie was het twistpunt in de coalitie en zorg voor de lange, moeizame onderhandeling. Met lepke jonen met je ghar dwaar hega. Tweede ghar se jada hai. Isse me pe saban dekhe tol huurwaarde ketra hai. Ohi ke mutami saban toke belasting mange hega. Box 3 me dhare. Ab saban bole hega तो घरवा ना बेचले बाटे उतरा महान ब्लास्टिंग है सबन ओवरवेक करेगा कि ब्लास्टिंग हुआ तो के कब मारे ये घरवा बेचिए तब ना कि अबे तू घर मानना बेचले बाटे तू फर हीर कर ले कुछ कर ले तो समन के चाहिए बॉक्स 3 मा ई बोले पार्केर कर दी से तू इरे कामर में और बोले हेड कैरम फॉर अ प्रॉब्लम हु वर्मोगंस बलास्ट गांट वर्डन मूटन से स्ट्रक्स ओक बलास्टिंग बतालन ओवर द वार्डे स्टेकिंग फॉर हिर वर्मोगन और फास्ट बाय द फेरको ओई डिस्कशन वाज अ ट्विस्ट पिन क्वालिटी एंड सॉर्ग द फॉर हेड voor de lange, moeizame onderhandeling. Hier komt de rekening te liggen bij je kinderopvang, kebare met je toeslagen, leiding, water, hogere inkomsten, kebare bezuiniging, huiga, investeren in ondermin infrastructuur, lagere brandstofprijs, koopkracht, reparatie, kosten allemaal geld, mensen. Deze miljarden moet het kabinet wel ergens vandaan halen. Op elkaar, kebare met
बोले हैं और यह बोली सेगा बोले हैगा बोली सेगा om geld vrij te spelen, maar waarvan nog moet blijken op de echte boek de 2 miljard euro opleveren, kreeg het kabinet een premie afsnijden kreeg bij de overheid. Orbele mensen worden ook in de portemonnee geraakt. Zo gaat de kinderopvangtoeslag volgend jaar minder hard omhoog dan gepland. Bolle belastingleiding water van 0,10 eurocent per 1 per 1000 liter. Op hoe de plannen verder worden betaald is nog onduidelijk. Mensen ook zo is grappen van AOW plan nog niet volledig gedekt zijn. Daarom boli i bahut belangrijk economieke bare mein hai janta lon mange jane hamare desh Suriname mein Nederland mein aur hum log ke sange ka hoega wo gaan even wachten mensen tonse prinses da en iedereen moet volgen aur je na volg kare to jo nahi to volg karbe kare hai जोंची हम बताई पाबे हम तो लोग के सीकर बताबे कि कौन कौन रीखल हम लोग के आवे हैगा वहां दैट इज हेल बलंगरेक दैट यू वेट हु यू मुट खान मेट योर इलेक्ट्रिसिटी मेंसन दी सिक सेन मेंसन मेट सिकते कॉस्ट वर्जिकिंग मेंसन मेट आओवी मेंसन दी इन अ वीवी सिट मेंसन दी नामलिक इन द कोपक्राफ वर्स्टर्किंग इस सब के बारे में आप लोग को तो हम जरूर जरूर जरूर बताते ही रहेंगे आने वाला दिनों में जब प्रिंसेस दाग के बाद में अब जनता देखो भैया मुदर दूत आनखेफ्त तेखन सोन 14 बरिस के बेटवा भैया आपन माई के पैसा चोरी करी से भैया और काहे के वो मांगते हैं को रेस ब्रोम फिश किने ओकर पैसा सोना सब किने फंसें मुदर और ना खाली मैया के अपन आजी के भी खरोद मुदर के भी हम नानी है के आजी है मखरोद मुदर के भी पैसा चोराई से गए लंडवा फिर तीन यारख और सोना ओना जितना है एगो नीखन तीन यारख पे SK u bid deze en opbrengst aan zijn eigen auto besteden. Beide verdachten zijn in verzekering gesteld bij de Isab de Kobronvies auto katin. Nani Aji Maya ke paisa sub Isab chori karkar au jai ke bid dewe he mausi apan paisa jor se Maya lukwai ke dhaller ye Surinam ke baat he. तो यहां बतावे सिपाही पकड़ के बंद करी से नतील और बोले खेल बदरख एंड खौद सिदान से वेक कनूम द सिरादन हाने इमोशनल वार्ड फॉर हर मदर एंड हर ग्रोथ मदर और 14 बरिस मुस अफस्टान फन अ ब्रोंफिस इन सेन बसित ते क्राइगन और 19 jarige die verkocht de sieraden maar gebruikte het geld voor zijn eigen auto सोनवान वा बेच के पैसा अप्रैल के अपन ऑटो में उन्हें इस बरिस के लंडा और ओके गebruik कर ले रहा नानी ऐसे बात है अब देखो एक औरत के सिपाही सुरीनाम में पकड़ी से भैया और के पकड़ी से अफदेलिंग फ्रॉड 9 सितंबर के पकड़ी से एक औरत जात के जेके बोले आजी ओकर नाम है ई फरदाइस्टर कलेरा भैया पैसा द ओके जे सब हम पकड़ी से तो बोले हैगा दुई गो अफसोन लगा अनखिफ्तन कर ऊपर भइल है बोले फरलोपक अंडरसुक इस कब्लीकन दैट बना देल एमकेएनपीफी आस die namen aan een zogenaamde kasgeldsysteem. Zijn naam met u aan een kastje, ja, omdat een mipaïsa de naastbarker pauwe zelfstandig te 5 miljard hee, te wil je haar maïna tolo maalia jij, zo rupia oper dhario, te jeker jeker beurt aai, oise oise païsoa bata hai, te ab jeker beurt aai le païsa pauwe ko païsoe na païsa 1 miljard hee, je païsoa dhare hee, zogenaam kasgeldsysteem, het kasgeld werd beheerd door een tante van de verdachte. Volgens gemaakte afspraken zou de banaandelen augustus 26 met Paisoa uitkeer hoeke pauwen op betalen gegaan. Als de geldbedragen in Surinaamse dollar die aan de aandelen toebehoorden in ontvangst had genomen, zij zou deze bedragen echter niet aan de aangevers hebben
ओवरगेदराखन तो वही बात है भैया हुआ कस मुनि सब चलावे हैं बाकी अब पैसवा जे कसवा मेरा वही पैसवा मार दी से तभी कर मारे मान खिफ्त भैले और कस मुनि अभी बताए भैया जे अनजोन आदमी सेल्फ पैसा अपने से ना स्पार कर पाइए तो उस सब कही वो इसने चलावे बोले हमारे घर में पैसा उड़ जाए तो हम कस मुनिया पाँच मिनट दे दी तो पाँच महीना बाद हम जीरा का अपन पाँच सौ हुआ पावे ऐसे चुतुर ही पैसा भैया बाकी ऊपर ना फाइव मान द पास तो पाइए पाँच सौ ओके बोले है कसमुनी तो कोशिश करियो भैया अपने से पैसा धरे के दत एकदम ही लमार फैल मैं से मैं तू जाने चोर चपाटी भी बचाई कर रही है अब देखो पेनिशी यार अमतनार फर्स्ट नंबर ड्राइकिंग तीन एन में दिस वहाँ पर एगो सिपीर के भैया एगो सिपीर का करी से गा एगो तीनर के बदराइक करी अपन पिस्तौल से अपो के पकड़ी से गे सिपाही बोले वार बे अन खुरूप तीन सौ हेवन बना दन मैं से दिस वापन द साखिब इन मेरस ओ फॉर द नो द ऑफ हेप ऑफ शाल मीडिया का सोर हम एक दे क्लिश शाल मीडिया पे भैया और बोले फोकल्ड फरक्लानिंग फॉर अ फैमिली लेट बफोंड एक फन द तीन सिच इन द आवंटूरन बाय द इंद्रिस फन द वोनिंग है सो दार सामे में द फ्रेंड ऑफ सेन मोबाइल टेलीफोन एंड स्पेल हैवन कस्पेल तो एक द्वारी पुष्प के मोबाइल पे को स्पेल खेल रहा और बोले फैमिली क्रिक ओपन कर ही फिर मोमेंट एंड टेलीफोन चुमे द मीडिया दिले कि ये यंगरन जो नेगा उका बोले है कि सिपीर का ऑन द स्कॉट्स होल्डन वार्डन का होल्डन और बोले फॉल्कन से रेलास had de sipier de jongeren aangesproken omdat zij volgens hem de openbare orde zouden verstoren. De tiener zou daarop hebben aangegeven dat hij geen overlast veroorzaakte. Obole sipier was reed volgende verklaring vervolgens weg, maar keerde enkele minuten later terug met zijn pistool in hand. De ambtenaren zou zich daarbij niet hebben gelegitimeerd. Volgens de familie spande hij vervolgens het wapen en loste hij een schot. Daarna zou hij de dienstwapen op de tiener hebben gericht en hen hebben gesommerd op grond te gaan liggen. De familielid, ik er waren mee, telefoontje naar locatie kwam. De ito sipahina, hij legitimeerde binnen kalera op een pistool is zullen kijken. Aurusen larkoen ke, jane tiranoen ke. Moeilijk karatraat, dus toen hem aanplukken, ik giet zonate he. Uske waren mee, hem aanjaai. Dilbar, dilbar, dilbar.